সকালে 7টা বাজে 10 মিনিট স্বাস্থ্য সূচনা এতে শুনবে বেক ব্যথার কারণ ও উপচার এ সম্পর্কে কিন্তু ডাক্তার স্মৃতিরেখা হোতা সকাল 7টা বাজে 35 মিনিটে সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী তথ্য সংগ্রহ ও সম্পাদনা শুভেন্দ্র কুমার সাহু প্রযোজনা সন্তোষ বিং সকাল 7টা বাজে 55 মিনিটে সুগম সঙ্গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী রোশন খান সকাল 8টা বাজে 30 মিনিটে শ্রীক্ষেত্র মাধুরী আজ এতে শুনবে শ্রী গুণ্ডিচা মন্দিরের মার্জনা লীলা বিশেষজ্ঞ সচিদানন্দ দাস মহারাজ রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র সকাল 8টা বাজে 45 মিনিটে সুগম সঙ্গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী নেলে প্রদীপ কুমার পণ্ডা সবিতা হোতা ও শরত চন্দ্র পাঢ়ী দিন 11টা বাজে 5 মিনিটে বজারে বজাওয়ালা সম্বলপুরী গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী নেলে সূর্যমণি সাহু মিত্রভানু বিশ্বাল বীরেন্দ্রনাথ নাগ প্রভাসিনী রথ ও গোপাল সাহু দিন 12টা বাজে 30 মিনিটে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণবে দিন 1টা বাজে 5 মিনিটে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী জিতেন্দ্র হরিপাল ও রীনা দাস আজ দিন 1টা বাজে 20 মিনিটে ঘর সংসার কার্যক্রমের লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো সখী আজির বিষয় রয়েছে কেণে ঘেনি যাউছ জগন্নাথঙ্ক দিন 2টা বাজে 45 মিনিটে শুণবে কতোটি হিন্দি কথাচিত্রর গীত অপরাহ্ন 3টায় কিষান সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পোপু ঝকা ঝকা অপরাহ্ন 4টায় শুণবে সংসদের প্রশ্নকালের রেকর্ডিং সন্ধ্যা 5টা বাজে 2 মিনিটে গান্ধী চর্চা কার্যক্রম সন্ধ্যা 5টা বাজে 15 মিনিটে হিন্দি শিক্ষা কার্যক্রম এবং সন্ধ্যা 5টা বাজে 30 মিনিটে যুবাণী কার্যক্রমের সন্ধান এতে শুণবে আলোচনা জলবায়ু পরিবর্তন ও তার বৈজ্ঞানিক সমাধান আলোচিকা শতাব্দী বৈদার এথিলা আজ আম কেন্দ্রর প্রসারিত হওয়া থাকা কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম শুণন্তু রিলে করুছু আকাশবাণী।

00005 9। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণী আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর পিন 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 আগস্ট 2024। মনে রাখবে এ সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়ে প্রার্থী প্রার্থিনী আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়া। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663241096 যোগাযোগ করিপারিবে।

এ ধারা কথাচিত্র ইয়েস বসর এই গীত শুণন্তু। কণ্ঠদান করেছেন অভিজিৎ, গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত যতীন ললিত।

গোটে শোয়া গোটে সারি এই সিনেমার গীত শুনমা। গাইছন হ্যুমন সাগর, গীত লিখিছন বিজয় মল্ল, সঙ্গীতে সজাইছন প্রেম আনন্দ।

অভিজিত আর সাথীঙ্কর কণ্ঠনু শুনুন কার্যক্রমর পরবর্তী গীতকে। গীতকে লিখেছেন জাভেদ আখতার আর সঙ্গীত দিয়েছেন আদিত শ্রীবাস্তব।

শ্রোতামানে শুনুছন গোটে হিন্দি সিনেমা ক্রম থি চলতে চলতে সিনেমার গীত মানু ইহাদে শুনুন সোনু নিগম আর সাথীঙ্কর কণ্ঠনু এই গীতকে লিখিছন জাভেদ আখতার আর সঙ্গীত দিয়েছন আদে শ্রীবাস্তব।

পরবর্তী গীতকে শুনুন উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিকর কণ্ঠনু। গীতকে লিখেছেন জাভেদ আখতার, সঙ্গীত দিয়েছেন যতীন ললিত।

সান আর পলক মুচ্ছলকর কণ্ঠন শুনুলে এই গীতকে। শ্রোতা বন্ধু, ইহাতে বর্ষা দিনে ডায়রিয়া, টাইফয়েড আর হেপাটাইটিস লেখে জলবাহিত রোগ সবুয়ারি ব্যাপিথিসি। ইথিনু রক্ষা পাইবার লাগে আপন মানে সাবধানতা নিহাতি অবলম্বন করবার কথা। কেহনি ভি সুরক্ষিত জলর উৎস যেন্তা কি নলকুয়া, জনস্বাস্থ্য বিভাগ দ্বারা স্থাপিত করা যাইতিবা নলকুয়া পায়েন, গভীর তথা সুরক্ষিত কুয়ার প্যান পিবার লাগি ব্যবহার করুন। ইহাতে শুন মাহাসুন সিনেমা আশিকি টু নু ই গীতকে। গীতকে গাইছন পলক মুচ্ছল আর অরিজিৎ সিং, সঙ্গীত দিয়েছন মিথুন।

কার্যক্রম রস দিস গীতকে শুনুন সিনেমা ভিক্টরিনু গীতকে গাইছন কে কে গীতকে লিখিছন অমিতা পরমা আর সঙ্গীত দিয়েছন অনু মল্লিক।

শ্রোতা বন্ধু, এই বর্ষা দিনে বাসি খানা কি মাছি বসুতিবার গন্ধ দিবার কি খোলা আর ময়লা জাগানে বিক্রি হতবার খানা নাই খাউন। পনিপরিবা হোক কি ফলমূল ভালভাবে পায়েন্তি ধুই করি সফা করি করি ব্যবহার করুন। বাসন কুসনকে ভল করে সফা পায়েন্তি ধুন। তরল ঝাড়া যদি হোছে বেলে ওআরএস দ্রবণ পিউন আর ছোট পিলামানকু একা সাঙ্গে স্বাস্থ্যকর্মী ডাক্তারঙ্কর সাঙ্গে পরামর্শ করি করি জিঙ্ক বটিকা ভিল দৌন। শিশুমানকু উপযুক্তভাবে টিকা দৌন আর ভিটামিন এ দ্রবণ খুয়াইকে দৌন। এতার সঙ্গে শেষ করুছু আমার হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা। আকাশবাণী সম্বলপুর ইহাতে মূল কর্মা আমার হিন্দি সিনেমা গীতর কার্যক্রম বাতায়ন। কার্যক্রম প্রথমে শুণন্তু কথাচিত্র এয়ারলিফ্ট রু এই গীতটি কণ্ঠ দিয়েছেন অমাল মল্লিক, অরিজিৎ সিং এবং তুলসী কুমার। গীত রচনা করেছেন কুমার, সঙ্গীত নির্দেশনা অমাল মল্লিক।

0: ভিন ভিন মোহনা হাকরালি ছোটে ছোটে হাতদারগে আদান অনুরোধ আর মহতত হলে আ হাতদুত কা বচ্চুত ভি ভলকিরি বাড়র তাঙ্গি মেয়েদুত ভলর আউ ঠিক হিসাবনু তাঙ্গি মেয়েদুদুর ইত্যাদি ভাবতাত ঘায় ঘায়। আর যাহা ভি মান্না হলে ভি অন্টা কাথাদ সত্যুত যে আয়াং যেতেবেলে জনম নাঞ্জকিচি অন্টা হাতদুবন তাঙ্গে গুরস বন হাপ্তানা জরুরি দু ইদান যেতের তেঙ্গালনার হলে না মাহানা কথা যে মা গে গুরস বদ একানে হাদ্দু গে লাগান অমৃত দু আ কথাব না মে আহনা জরুরিদ তা মা গে গুরস বদ হাদ্দু গে এঁদের কামচি আর যদি মা বদ গুরস হাপ্ত হাদ্দু গে হলে মা গে ভেঁদের লাভ মানি আ যেতে কথাবন আলোচনা নানা গে ইন্না ই আকাশবাণী স্টুডিও নো আতলনার দেবেই পালি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র যে নাতলি আসান হেলথ সুপারভাইজর হিসাব নো যেন নালখু নানালনার কন্দ বাঘ ভৌণীঘার তা বারা তামহেস্তি মেনত যে মা গে গুরস বদ একানিকি হাদ্দু বচ্চুর গে লাগান অমৃত দু আ বিষয় নো
1: মা ঘি গুরস বদ হাদ্দু গে লাগেন অমৃত সঙ্গে সামান মা আর হাদ্দু ঘি গুরস হাপ্তাচকুন স্নেহ মমতা তাহায় বঢ়কি রাইদ আউ হাদ্দু ঠিক সে রাইদ মাঞ্চতি হাদ্দু জনমাঞ্চা অন ঘণ্টা ভিতরে হাদ্দুগে পহেলা কষ গুরস বা ক্লস্টর বালনার আগুরস বন হাদ্দুগে হাপ্তাচকুন হাদ্দুগে ছ মাস পর্যন্ত কোনসি থন্ডা কাশ সর্দি ইসবু জিনিসকু মা মানিদ হলে মা হাদ্দুগে গুরস ঠিক সময় নু চিয়েনা কথা যদি হাদ্দু জনমাঞ্চাদ আউ হাদ্দু ঘি ওজন যদি অড়াই কেজি এমতি উপর মাঞ্চা 3 কেজি কা 3.5 কেজি মাঞ্জা হলে হাদ্দুগে প্রতি 2 ঘণ্টা নু থরে লেখা মা যদি হাদ্দুগে গুরসন্ত হলে হাদ্দু কিছু অসুবিধা মা মানি যদি কম ওজন তা হাদ্দু জানমার কির 1.5 কেজি 2 কেজি কেজে 700 এনে ত হাদ্দু যদি জন্মার কির হলে আ হাদ্দুগে টিকে অসুবিধা মানি আ হাদ্দু মন এদের কামনার জনম মাঞ্চকুন কি সাঙ্গে সাঙ্গে ওজন কামনার যদি কম ওজন রাচা হলে আ হাদ্দু বন হনার আর এসেন্সু নু উইনার হলে এসেন্সু নু উইকুন হি মা তাহা গুরস বন গিনা নু টিকে অথরদারু হাদ্দুগে তামহা যেতেবেলে তেঙ্গর কা নিমা গুরস অন্ধরা আর হাদ্দুগে হাপ্তা বর আর তেঙ্গর আঙেন গিনা আর চামুচ নু হদারু মা দাদান আ হাদ্দুগে হাপ্তদ যদি কম ওজন তা হাদ্দু রদ হলে তাঙ্গাগে অন ঘণ্টা নু থরে থরে লেখা হাপ্তাগে খাতরে এনতে কি অন্টা অন্টা তলি মা গুঠিয়ার নর্মাল ডেলিভারি মা মান্নার তামানে অপারেশন লাগি দারু মঞ্চ কারনার হলে তামহা এড়পান্তা তামহা মা হো শাস হো যে ভি তামহা গার্ডেন রর আর তাঙান হাদ্দু বন ঠিকরি সাফা সুতরা কামরারু মা ঘি তাহা কুলুনু তাহান উজরারু মা ঘি গুরস বন হাপ্তাঙ্গর আর যদি ঠিক মাঞ্চা হলে ফের অকারু যদি নর্মাল মাঞ্চকার হলে মা হাবাকে নি হাঁদরকুন হি আর তামহা সঙ্গে আর যেন রর তাম টিকে মা বন এজাবর আর প্রতি 2 ঘণ্টা নু থরে লেখা অকর আর গুরস হাপ্তর চুতর আর গুরস হাপ্তাচকুন অসুবিধা মানিত তামহা হাদুর ঘি কা বাড়কালার ঘি যেতের ঘি আমহা খাদ্য নলি অন্টাতলি আর শ্বাস নলি অন্টাতলি হাদু তা বালদাসি নেগা খাদ্য নলিকা শ্বাস নলি বলিকি হলে চুত আর মা যদি গুরস হাপ্ত হলে হাদুস কি খাদ্য নলি বাটে গুরস মা যাইকি শ্বাস নলি বাটে যদি গুরস তাহা কদ হলে সাটকারস কস একাশান অসুবিধা মানত আগে মা বদ মা হাবাকে নি মা চুত দারু 2 ঘণ্টা নু উস্কার দারু অক্ক দারু গুরস অন্ত ডেলিভারি মাঞ্চা হলে অন্টা অন্টা মা গুঠিয়ার ঘি সাঙ্গে সাঙ্গ নাম হ্যাঁ এদের বানার কা ফুল মা খাতরিত বানার ফুল বানা বাগে আমায় নাম হয় ইয়ে সাইন্স তি বালনা না হয় প্লাসেন্টা কিন্তু নাম হয় গাঁ গহলি নু মালাপরে পুঁপু মালা খাতরুত কা ফুল মালা খাতরুত বা আর টেঙ্গালনার হলে হু বাকে এদের কামর মা খিস্তি হাদ্দু বন ত ତମେ ନାହିବ ଠିକ୍ସେ ତମେ ଭଲ୍ ସୂତା ଥି ସୂତାନୁ ଗୁଢ଼ାବର ଆରୁ ହିଅର୍ ଚର୍ ଆନ୍ତିନ୍ ଅନ୍ଧ୍ରରୁ ସଫା ସୁତରା କାମୁର୍ ମା ଘି ସ୍ତନଭିନ୍ ଭଲ୍କିରି ସଫା ସୁତରା କାମତର୍ ଆରୁ ହାପ୍ତାସ୍କୁନ୍ ଆ ଫୁଲ୍ ବା ପ୍ଲାସେଣ୍ଟା ବେଦି ଖାତ୍ରିକିଦ୍ ଆସଙ୍କଚନ ପ୍ରସାରଣ ମାନତ୍ ଆରୁ ଆ ଫୁଲ୍ ବି ଖାତ୍ରିକିଦ୍ ଯଦି ହାଦୁବ ଛଅ ମାସ ତକ୍ ମା ଘି ଗୁରସ୍ ଯଦି ଠିକ୍ ମାନାଲକିର ଛଅ ମାସ ତକ୍ ଯଦି ମା ଘି ଗୁରସ୍ ଯଦି ହାପାଲକିର ହେଲେ ମା ଘି ଗର୍ଭଧାରଣ ହିଁ ମା ମାନିଦ୍ ଆରୁ ଯଦି ହାଦୁ ଯଦି ମା ଘି ଗୁରସ୍ ଠିକ୍ରି ଜନି ହାପାଲକିର ହେଲେ ଉନ୍ଦୁଲ୍କେ ପାଞ୍ଚ ଥର କି ଛଅ ଥର ଯଦି ଏକ ମାଞ୍ଚା ହେଲେ ନା ମାହଜ କି ହାଦୁକେ ଠିକ୍ ଗୁରସ୍ ମନାଲି ବୋଲିକିରି ଆରୁ ଗୁରସ୍ ହାପ୍ତା ନାଧି ତାହା ଆତ୍ଲି ଏମାନେ ମମତା ଦିବସ ଉଠି କାମନା ଆଗେ ତାହା ନିପୁଲ ବଦ ଫ୍ଲାଟ୍ ନିପୁଲ ଆତ୍ଲି କା କ୍ରେକ୍ ନିପୁଲ ଆତ୍ଲି ଆଦାନ୍ ତାମ ପରୀକ୍ଷା କାମର ଆରୁ ତାମେ ଏମନା ବାକେ ଏନ୍ତାମ ସାଫା ତୁଲାତି ଟିକେ ଟାଣରାରୁ ଠିକ୍ ସାଫା କାମରାରୁ ଉଇକାର ହେଲେ ହାଦୁ ଜନମାଞ୍ଚକୁନ୍ କି ଗୁରସ୍ ଯେନ୍ତା ତାନ୍ ହାପା ଆଙ୍ଗ ହୁ ସମୟନୁ ଯଦି ଗୁରସ୍ ଯଦି ମା ଠିକ୍ରି ଯଦି ହାପ୍ତ କାମ ହେଲେ ବ୍ରେଷ୍ଟ କ୍ୟାନ୍ସର୍ ହି ମା ମାନେ ଆରୁ ମା ବଦକା ନେନ୍ ଯଦି ହାଦୁସ୍କେ ଏହା ଗୁରସ୍ ହାପ୍ତନ୍ ହେଲେ ନେନ୍ ଏହା ଚେହେରା ବଦ ଡାଉନ୍ ମାନଙ୍କ ନେନ୍ ଦୁର୍ବଲ ମାନଙ୍କ ପାଚ ଲେଖା ଏଥରନ୍ ବରା ତେଙ୍ଗ ଦାରୁ ତାହା ଗୁରସ୍ ଯଦି ହାଦୁକେ ମା ହାପ୍ତାଚକୁନ୍ ଅସୁବିଧା ମାନନ୍ ହାଦୁସ୍କେ ମା ଘି ଗୁରସ୍ ବଦ ଛଅ ମାସ ମାଞ୍ଚା ହେଲେ ହାଦୁକେ ମା ଗୁରସ୍ ସାଙ୍ଗେ ନାନ୍ ଏଡ଼ପାନୁ ଯାହା କାମାଲକିର ତାଙ୍ଗାଗେ ଅଲଗା ବାହାରିଆ ଖାଦ୍ୟ ବି ହାଦୁକେ ଚିଆଙ୍ଗ ଛଅ ମାସ ତକ୍ ମା ଘି ଗୁରସ୍ ବଦ ହାଦୁକେ କୁଲୁ ବଦ ଉଡ଼ିତ ଛଅ ମାସ ମାଞ୍ଚା କଲା ହେଲେ ମା ଘି ଗୁରସ୍ ବଦ ଆସ୍ତେ ଆସ୍ତେ କମ୍ ମାନିକିତ୍ ଆରୁ ହାଦୁସ୍କେ ଆଉ ଟିକେ ତାଙ୍କ ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟ ଆଉ ଟିକେ ତାଙ୍କାଗେ ଦରକାର ଖାତ୍ରିତ୍ ହେଲେ ନାଭେ ଆତ୍ଲିତ୍କା ଛଅ ମାସ ମଞ୍ଚା କଲା ହେଲେ ଯେତେ ଅନ୍ନପ୍ରସନ୍ନ କାମତ୍ ବର ଆରୁ ଅଙ୍ଗନବାଡ଼ି ସେଣ୍ଟର୍ ମାନୁ ହିଁ ଅନ୍ନପ୍ରସନ୍ନ ତାହା କାମନାର ଆଉ ହାଦୁକେ କ୍ଷୀରି ଟିକେ କାମନାର ଆରୁ ପହିଲାକିରି ଆରମ୍ କାମନାର ଆରୁ ଏଡ଼ପାନୁ ହିଁ ହାଦୁସ୍କେ ହିଁ ତାହା ବ୍ୟବସ୍ଥା କାମଚିକାର ହାନ୍ତିକେ ତମେ ଯେନ୍ତା ସୁବିଧା ମାନନ୍ ଏକାବକେନ୍ ଆଲୁ ହଉ କା ପନିପରିବା ଯେତେନ୍ ମିଶାବର ଆରୁ ସିଝା ବେକୁ ଟିକେ ହଲ୍ଦି ଟିକେ ଚରାରୁ ସିଝାବର ଆରୁ ମହତ ଆଙ୍ଗର ମାଣ୍ଡିବନ୍ ଯେନ୍ତା ନାମ ଅନାଲ ଦାଦ ହୁଦିନ୍ ତେ ତା ମାଣ୍ଡି ଟିକେ ନରମ ଡାନା କଥା ନରମ ମାଞ୍ଚକି ଏକାକି ହାଦୁ ହଦମ କାମ କମ୍ କମ୍ କିରି ହାଦୁକେ ତିନି ଥର ଚାର ଥର କିରି ଯେତେ ଇଚ୍ଛତ୍ ହେଲେ ହାଦୁ ଠିକ୍ କିରି ଅନଦାରୁ ତାହା ମା ଘି ଗୁରସ୍ ବନ୍ ଭି ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେ କାମ କାମ ତେଲ କର ହାଦୁକେ ମା ଘି ଗୁରସ୍ ବଦ ଛଅ ମାସ ତକ୍ ତ ଖାଲି ମା ଗୁରସ୍ ହାପଦ କିନ୍ତୁ ଛଅ ମାସ ପରେ ହିଁ ମା ଘି ଗୁରସ୍ ବନ୍ ହାପଦ କିନ୍ତୁ ତିନ ବରଷ ତକ୍ ହାଦୁକେ ମା ଗୁରସ୍ ହାପାଙ୍ଗ ଯେନ୍ ହାଦୁ ଗୁରସ୍ ମା ଘି ଗୁରସ୍ ହାପକିରି ଆ ହାଦୁସ୍ ବୁଦ୍ଧିମାନ ଆଉ ଭଲ୍ସେ ତାହା ଯେନ୍ ଶାରୀରିକ ମାନସିକ ଅଭିବୃତ୍ତି ମାନେ ବାଗି ଜନମାଚା ତିନି ମାସ ଚାରି ମାସ ମାନଙ୍କ ହେଲେ ହିଁ ଅଣ୍ଟା ଅଣ୍ଟା ହାଦୁର ତାହା ଯେନ୍ତା ଉଲ୍ଟାରର ଅକର ଯେଟା ଯେଟା ତାହା ଯେତକେ ଯେତକି ମାସ ନୁ ମାନ୍ନା କଥା ଯଦି ମା ଘି ଗୁରସ୍ ହାପକାର ହେଲେ ତାହା ଠିକ୍ ସମୟ ନୁ ତାହା ସବୁକିଛି ମାନେ ଅଣ୍ଟା ଅଣ୍ଟା ଆତ୍ଲାର ମା ଉଠାର ଯେ ହାଦୁ ଜନମାଞ୍ଚା ହେଲେ ଆକୁନି ଏକାସନ ଗୁରସ୍ ମାନତ ଆଉ ମହୁ ଟିକେ ହାଦୁକେ ହାପ୍ତଚ କର ଯେ ପହଲାକିରି ଯେନ୍ ହାଦୁସ୍କେ କଲା ଝାଡ଼ା ମାନିତ୍ ଆ ପାଚା ଝାଡ଼ା ମାନିତ୍ ହୁଦ ମାନତ ବାନାରରୁ ମହୁ ଟିକେ ହାପ୍ତା ନେ ଚିହ୍ନା ଇସବୁ ଏନ୍ଦେର ହିମା ଚିହ୍ନା କଥା ମହୁ ହେଉ ଚିନି ହେଉ ମିଶ୍ରି ହେଉ ଇସବୁ ବାହାରିଆ ଗାଈ ଗୁରସ୍ ହେଉ ଏନ୍ଦେର ହି ସବୁ ମା ଚିହ୍ନା କଥା ମା ହିଁ ଗୁରସ୍ ବଦ ସବୁନୁ ବଢ଼ିଆ ମା ଘି ଗୁରସ୍ ଛଡ଼ା ଚିନି ଆମ୍ବୁ ହଉ କି ଆମ ମିଶ୍ରି ମହୁ ଇସବୁ ଚିଚକୁନ୍ ହାଦୁସ୍କେ ଥଣ୍ଡା ସର୍ଦି କାଶ ଇସବୁ ମା ନାଙ୍ଗ ମା ଯେନ୍ତା ଗର୍ଭରାଚାବାକେନ୍ ମାଗେ ଯେନ୍ତା

0: উফ বাপ্পা, বাহারে কি অন্ধকার, বর্ষা সেমতি হচ্ছে। তবে কি তেবে বিকলরে এমতি পাটিকলা, এতিকি বেড়ু টর্চটা বি মিলুনি। হ্যাঁ হ্যাঁ মিলিলা, বাহার কু দেখে, বাহার দেখে। আরে রে, গুণিয়া ঘরের রাস্তা বি নই পেটে গলা, কেতে মাটি ধসি যাইছি। এইটা কোন ছতা, কার ছতা? ইয়ে তো পুষ্পার ছতা, এটি কেমতি আসিলা? তেবে কোন পুষ্পা গুণিয়া ঘরক যাইছি, দেখে। গুণিয়া কাকা, গুণিয়া কাকা, আরে মাটি অতটা খসিবা দেখি বোধে গুণিয়া কাকা পিলা ছুয়া নেই পড়েছি না কোন। হেলে হেলে পুষ্পা কুয়াড়ে গলা, ঘরক ফেরি যাইছি বোধে, যাই দেখে যাই। পুষ্পা পুষ্পা, আরে আরে কবাট তো খোলা, পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা, মা মা কোন হল মা?
1: মোর সময় হয়ে আসিল
0: মা। পুষ্পা কাই
1: গুড়িয়া কো ডাকিয়া কো যাইছি?
0: সেটি তো কেই নাহান্তি, কবাটের তালা ঝুলিছে, তা ঘর রাস্তা বি নইরে ভাসি যাইছি, সেইঠু মু পাইলি পুষ্পারে ছতাটা। মা
1: কুয়াড়ে গলা মো ঝুঁ ভাপটা পরা, তাকে টিকিয়ে খোঁজ, মু কেতে মনা কলি বাহারকু যা না বলি, মো কথা কো শুনিলা?
0: তুমি তুমি চিন্তা করো না মা, মু তাকে খুঁজি আনুছি। পুষ্পা পুষ্পা।

আশা করু যে গীতটি নিশ্চয় আপনার মনছুঁয়া হয়ে তবে শ্রোতা বন্ধু আজ তো সময় ইশারা দেলাণী আজর যুববাণী কার্যক্রম কু এইটি বিরাম দেউছু। আজ কার্যক্রম উপস্থাপনায় মু আপনার যুবসাথী অর্চিতা পাড়ি, নমস্কার।

ভোটার তালিকা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কাম জারি রয়েছে। ভোটার তালিকা থি না পঞ্জীকরণ লাগি থিবা 12টা প্রমাণপত্র ভিতর আধার কার্ড সহিতে কেনসি গোটে প্রমাণপত্র দাখল করে করে তালিকা থি না সামিল করবারকে ব্লক প্রশাসন তরফ কুহাযাইছে। খড়িয়াল তহসিল নভিল ই বাবদ গোটে যাঞ্চ কাম করাযাইছে। বঙ্গোপসাগরন হইতিবা ঘূর্ণিবলয়ের প্রভাব থি রাজ্যর ভিন ভিন জাগান বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে আইবা 24 ঘণ্টা ভিতরে 20টা জেলান বর্ষা লাগি সতর্ক সূচনা জারি করাইছে। আইবা শুক্রবার তক রাজ্যর ভিন ভিন জাগান বর্ষা হবা বলে পাণিপাগ কেন্দ্র তরফ অনুমান করাইছে। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আইজ বেলবুড়ার 6 বজে তক 613.47 ফুট রইতলা। ই সময়থি 10টা গেট দেইকিরি ফি সেকেন্ড থি 1,59,581 ঘনফুট পানি ছড়া যাওথার বেলে 1,47,564 ঘনফুট পানি জলভণ্ডারকে আসুছে। শেষে মুখিয়া খবর ফের খায়। ভিন ভিন প্রসঙ্গকে নেইকিরি হোহল্লা হেবানু সংসদর দুই গৃহ হেলা আইবা কাল তক মুলতবী। রাইজে এসআইআর প্রক্রিয়া থি আইবা সেপ্টেম্বর 6 তারিখ বাহারবা চূড়ান্ত ভোটর তালিকা, সূচনা দেলে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী। তৃণমূল স্তর অঙ্গনবাড়ি সেবাকে বরকস করবার লাগি গঠন হওয়া পরিচালনা কমিটি, আউর পুরীন বাহুড়া যাত্রা লাগি মূল হওয়ার প্রস্তুতি, আজ্ঞামাড় পাইবা ঋতু সুভদ্রাঙ্ক রথকে করাইছে দক্ষিণ মোড়। আজির আঞ্চলিক খবর শেষ হলা। জুহার।

0: মনে সুন্দর গীত পদে শোনালু বো,
1: বড়িয়া লাগলা কেন দাদা?
0: বড়িয়া বড়িয়া দেখ, তার মানে চাষবাস করবো, আমার তো জানো চাষবাস করিকি কেতে তার মানে শারীরিক পরিশ্রম হয়ে কিনে সেটা যেতে অথা বিথা লাগি যাওথবা, রেডিও টিকে শুনুথবু, আমার বৈঠকি টিকে যাওথবু, তারপরে গীত পদে শুনিদেলে সেটা গোটে অলগ আনন্দ মজা,
1: পুরা তৃপ্ত লাগি যাইছে নাই কে?
0: আরামসে নিজর কাম বুতা করলু, খটি খুটা কিনা আইলো, খাই পিকিরি এতে মহাপ্রভুঙ্কর ভগবানঙ্কর ভজন টিকে হেলা, ই ভাগবত টিকে হেলা পড়লা, পড়ি পুড়া খিরি, এটা গোটে মনকে বি ভল মনোরঞ্জন জিনিসটে, মনটা গোটে পরছার লাগছে
1: পুরা,
0: তাহেরু খাই পিকিরি মুঠে আরামসে মহাপ্রভুঙ্কর না নেকিরি ফের শুই পড়িকিরি তার সকালু ফের বাহারিবার কথা।
1: আয়জে
0: নাই আর কানা কহ, গীত কুতা তো শুনলা, আও
1: চলো সিনে দাদা
0: যাও
1: যাও।
2: শুনন্তু দৈনিক বজার পরিস্থিতি সম্পর্কে সূচনা। সম্বলপুর বজারে মোটা চাউলর পাইকারী মূল্য কুইন্টাল প্রতি 3000 টাকার 3600 টাকা, সরু চাউল 4800 টাকার 5500 টাকা, চীনাবাদাম 8500 টাকার 9500 টাকা, সোরিষ 10000 টাকার 11000 টাকা, সোরিষ তেল 16466 টাকার 22857 টাকা, গুড় 4800 টাকার 5400 টাকা এবং আলু 800 টাকার 1060 টাকা। এথর শুনন্তু সম্বলপুর বজারে মোটা চাউলর খুচুরা মূল্য কিলোগ্রাম প্রতি 35 টাকার 40 টাকা, সরু চাউল 53 টাকার 60 টাকা, সোরিষ তেল 170 টাকার 235 টাকা, আলু 15 টাকার 20 টাকা, অটা 35 টাকার 48 টাকা, মুগ ডালি 100 টাকার 108 টাকা, হরড় ডালি 105 টাকার 125 টাকা, বনস্পতি ঘি 150 টাকার 155 টাকা, পিঁয়াজ 30 টাকার 40 টাকা এবং চিনি 50 টাকার 55 টাকা। এই ছিল দৈনিক বাজার পরিস্থিতি সম্পর্কে সূচনা।